0: করে আল্লাহ করে শুধু যে একটা টিকে হই না ওই সহসে হই না এ বলি সে লোকে
1: Oh, my God.